সাহিত্যিক দলের তালিকা অনুসরণ বা ঠিক সাহিত্যিক দলের তালিকা অনুসরণ আছে তো আছে বিভিন্ন বিভিন্ন নেতা হিসেবে অনুসরণ বা বিভিন্ন নেতা হিসেবে অনুসরণ আছে।

খুলন উৎমুটাই দিয়ে বগাল মুমকে যাইতে লাগল। ও মুসানা বিরাজ তোমার পকড়কে ঠিকুল রহল। দোসর মুসকা কাল ও হুমিজু আমহান যোগাইল। আমরা তো ভোট লাগি বহুত ধর্ম করল, তোমার দুঃখ পাই তো মিচু আমার গুহরে হোক দেখে কাল। দোসর মুসান সে বিদা লেখা গেল রাজকুমার বিরাজ কুমার। দোসরা আষ্টাকে চিন্তা হানাকে বাজাইল, মুখকে সহি দেবী কাল। দোসরা কৃত্রিম সে জীবন সে মিট মিলাই বসে পক্ষ চিরাই ফোটালা তা পকড় পকড় ঢিকম ধরলা বীরাজ কুমার। মুখকে তা গেল ও মিচু বহু ধর্ম করল, কুছ দুঃখ পাই তা হমন সমঝ। দোসরা উভো খোলেন অজিঙ্গার সাথ ফে ভোগে যাই তাহা। বীরাজ কুমার আমার ফে সাগ মইয়া লাগলি তবু অজিঙ্গার সাপ আমার ফে ঢিকম ধরল। দোসরা অজিঙ্গার সাথে সহযোগ করম কেখে করল। দোসরা আজ একটা জহিন সে মিট মেরেল বীরাজ কুমার সকু জন সহযোগ মুঠ। জয় জয় রাক্ষিস কে ঘর পুগত রাজকুমার, জয় জয় রাক্ষিস কে ঘর পুঠ। ও হয়তো ঝাঁকি নি হো ডর ফি নি হো কহর সে ঘরম পৈঠু কহ রাক্ষিস জুন কহ ঘুমা অন্ত গেরল। শুনছান ঘর বাটিস দুর্গা ভবনে খাইকে ভিতর ঘরম বাটিস। দশ চিন্তা মুস বন্ধ পার্কে ডগর বনা দিল ঘর ভিতর চলল। দশ বীরাজ কুমার ঘরম পৈঠল। তা বস সারা সবকু ঘর হের দুর্গ ভবন ছাই রে দুলো যেন বৈঠক বাদ বটাইল। বীরাজ কুমার কাল না মহিন তো রোহিন দিয়ে পঠাইল কেখে দুর্গ ভবন ছাজুন মোর বাবা সাল্লাহ কেখে জিম কেখে কালি। দুশো রাক্ষিস আল রাক্ষিস তো বটাই বাবা মর রুয়াজ ছানা রাজকুমার আল বাট উনিশশো ভয়স্ক দেবতা বচন নাকি নিয়ে বসন পেশা দুর্গ ভবন খাই কালিস। দশমে একটু অক্কর ঠাপটু ও অক্কর সুরা পুরা কর না সকল সে তব বলে ইহি সে তোর ভাস কইকে তোর ভাস কই দিন কইকে রাজকুমার কর। মই এক পাঠি ধান এক পাঠি গহু এক পাঠি তিল এক পাঠি অর্সি আটা মিলাইকে ধাই দিয়ে ই সকু অন্য অলগ অলগ পারে শিখে কল সে বল্ল প্রভাস বীরাজ কুমার সে হুকে রাখছে কাল। সকু অন্য গজল মজা পারখে কথা ঠুকরা দিল। তব দোষ বীরাজ কুমার সকু আপন মিত্র কটরি পরে উনা গিউরান বলা কি একই গ্যারা দিনকে অলগ অলগ ঠুকরা লাগাই পাঠাইল। মুগ্র তো এক একটু গ্যারা টিপকে ঠুকরা লাগা দিল ছোট ছোট। তব দোষ রাখছে ফের অরা কথা পাল এক ঠো তলা মই পানি ঝিকাই দিল ও পানি মর ডুব পরি গেলি কহল। দোসর রাজকুমার অজিঙ্গর সাফনা আপ মর অক্কর পরল আউ মিজু মই সহ কর পৈসা বলাইল। অজিঙ্গর সাপ আগে টাউল মক পানি খৌলাটা বিরাজ কুমার জুন তলা মুসুর গাল। অজিঙ্গর সাপ জুন সবকু আগে বুটা দিল পানি জোর পালিবা। দোসর বীরাজ কুমার তলা ভিতর সে নিকল গেল। দোসর বল রাক্ষস হারাল কহল ছাই তোর বাজ এ বীর রাজকুমার সে কে দিয়ে কহল। দোসর বাস সে কে দিয়ে কহল মুই আপন ঘর সম্পত্তি দিব তুমি রাইজ মান রাইজ বকুই আমি চাল কে খা বীরাজ কুমার রহন কল রাখছে। দোসর বীরাজ কুমার কহল কটর সুটল দৌলত রাক্ষস বলিল নিচু ম রাইজ বক দিয়ে আও কে খা। দোসর রাক্ষস বক দিয়ে আয়টা পকা পর্ব নিপুয়াইল নিপুয়াইল সাকা পিট উনা তো ওর রাক্ষস কে করবা জায়গা দিস বকুয়া রাক্ষস যেন মহাবল করবা ওরা তো ধর পুগাই নিশা কর যাত্রা ডিহাল ওটা লেখে আয় তারপর রাজধানী মা আর কি ও পড়ল কালা না সে বার বটাকে খারাপ হইল কালা না যাও বেদ রাজকুমার আপন রুমে জানি এম সঙ্গে সঙ্গে ভেটে এম বর্ষার কাছে পাঠা দেওয়া কারণে দোসরা বীর রাজকুমার দুর্গা ভবনে ছাই হানা লেখে খারা গেল। দোসরা দুনু জানি সঙ্গে সঙ্গে বর্ষালা ভেটে এলাম।